0: ওই জাঙ্গে গেগতে ব্যাপার গেবি ইসারবা
1: থাকরি না তো কই কই ব্যাপার দিয়ে টুকুরি দেখে আমাশি